0: chabi parul che mangzami yammol. Wanching, tashta tsurmun di zirjil la cheba mebi zangwushik dang rabar, zache dang mekong chabu nyamni je chonshtag dang, gwenjil pejji je sakil sarbashik da jir yuhol. Tsurmun dan dribzil tang simshi jang, wushokhan darung yil tsumjim mel. Wushokhanji, nga darung tsurmun je sacha mangche waran roko ma shung. Nga nindi yilso gomshi la hajang arga. Jemar nga darung tsurmun da yungni anindir jilun samu shengi. Nijang darung teki chokbu mangbu tsurmun da yungwar danshi shiddi tsurmun la hishtog danga jilun shetan jingdo yosir. Gongta tsangmi nyanban tsurmun ja zimdang mki tsibshi ba di yin. Nyankunan ba, di tsu ji hengi datang je gangzhong sirsum lichan dongcham da ninchug. Lichan di zomzhig ba lamu tsu dang, zomzhig ngankarwa sonam cirang dang huafdin ja tsumu shil. Takilwa durji cirang. Chechur shtakilwa ghanchak cirang dang sonam rinchen yin. Mapam gombu dang khawu sirnchu ni jiche chaga nyanlam da dronba yin. Tanga jimilin chana nga zuyang shirin jel, dadi mu shi.
1: Adjelishchiyaksarangir.
0: Nyankunamba chinamba dimu yinna. Terangna shirsiche dagawi chi nirchik dang, jarsiche dajabi chi chichik. ওরসিচে দাজে পিছি চুঙা ইনলা জাপেন বাশেল শুনি থং দিয়ে জেরচি সাঞ্জল লিন সানলা সাম্বর গাবসে শে সানে দিকে দিছুল দাগবি ছি নিয়ারঙ্গা নিন জাকু চে জুশে জোমবা খানটিন নিগিউ জে নিয়ামজে জে ছু ছুচিন লা শিক কব গানি সিনজিন মাহামা তং জে ছেন নং খানটিন গি মাহামা জি নি জুশে শি জিনপিং গ ছামজে জং উ দং মন্তন জং উ শি খানটিন গি জংগু দং গানি জামজে নে রিয়াকু নি জং গোঠ লা গানব ছি ইংি সেটম বাশ ইমবি দিন আরংপুর তাম্বর নি ইহল Nanangga da jebar, Zhuxi Xi Jinping gi Beijing de Geshiwa Senzin Chukdang Jenzum Zaldi, Tamunga Shtawa Gachin Shungadang, Zhongkudang Ganin Jelwa Peji Shtongbar Kaashuk Sewudan Yuhol. Zhongkudang Ganin Jelwa Peji Shtongbar Kaashuk Sewudan Yuhol. Zhongkudang Ganin Jelwa Peji Shtongbar Kaashuk Sewudan Yuhol. Zhongkudang Ganin Jelwa Peji Shtongbar Kaashuk Sewudan Yuhol. Zhongkudang Ganin Jelwa Peji Shtongbar Kaashuk Sewudan Yuhol. Zhongkudang Ganin Jelwa Peji Shtongbar Kaashuk Sewudan ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང ཁང Najun yargi tunga su chabkong nanga nyamli bendo chenpo yuhol. Gana shukji miltada, Zhongku kili kaki marsan juksi korigi lagbu chengi badang. Guchil margi bi silji weshu ganglub shedin. Pantsin kipan to badang, nyamda pejin ruwar riwa shibzhin yuhol. Maha maayi khanchan jinni, Zhuxi Xi Jinping la lxisma namdaki chamja shikhang. Kongi Zhongku dang gani warjian rilwar lorji mangzhi shtambu yu badang. Zhongku shukji lu mangbi rang, Ganir rukchur rukrum zachin nangwar tkiji chishi. Gana shukji tongta warsimdi, Zhongku shikar zadun lakhtar namu shijin yonla. Cungtun dang ngathung, derzi, zuli vzuchin sukji chabkung nang nyamli vshibadang. Machi rgini beri vzamu shiddi. Shukni jindrawi nangtun pansim jizukzir tongji ndamba zhigbu jang yihol. Gana shukji, Zhuxi Xi Jinping ki donbi, gulashawi jingu rabdang rambar jafchur khichin shibzin yobadang. Zhongku shukdang nyamdi, shukmang leidun dang, Afirka namdil romzhi uga nyamli fzapi shiddi. Dierchi diglim jangdin lingtin sarban zikshchung shibir gandil tondoyo jivtan.